অষ্টপদি। সন্তা দোখন আর যা কাটা, সন্তা দোখন আমতে নেই ছোটায়, সন্তা দোখন সব সওদায়, সন্তা দোখন আর কমা পায়, সন্তা দোখন মা তোয় মলিন, সন্তা দোখন সব বাতেহীন, সন্ত কে আছে পর রখে না কোয়, সন্ত কা দোখন তান পশোয়, সন্ত কৃপা কৃপা যে করে না না সন্ত নিন্দ পি তরায়, সন্ত কা দোখন তে মো পায়, সন্তন কা দোখন কাল জোন লাগায়, সন্তন কা দোখন সর্ব জোন পায়, সন্ত কা দোখন ত্রিগত জোন কমায়, সন্তন কা দোখন তৃষ্ণা মা জলায়, সন্ত কা দোখন সব কৌশলায়, সন্ত কা দোখন তে সব যায়, সন্ত কা দোখন নিতন চায়, সন্ত দোহি কথাও কো নাই, নান সব পায় তাই পিগত পায়, সন্ত কা নিন্দ মাত তাই, সন্ত কা নিন্দ কিন্ত কে ন পাই, সন্ত কা নিন্দ মহা তেয়ারা, সন্ত কা নিন্দ পরমেশ্বর মারা, সন্ত কা নিন্দ রায় তেহীন, সন্ত কা নিন্দ দুখিয়া আর দীন,